0: পার পার কান ন টেকনোলজি খ পদগি প্যারামিটার টু মোর দেন থাউজেন্ডস প্লাস প্যারামিটার আই এড অন টাউজার রে আদু অ্যালগরিদম জি টু এআই মডেল দা রি কোয়ান্টাম লেভেল গি কই মডেল মে আম লাই রি সিগি মডেল সি তো ইন্টিগ্রেট তো রাকা ওজি ফর নেয়ালি 550 অ্যালগরিদম হাই তার গ মডেল প্লাস অ্যালগরিদম আনি সাইন ইন্টিগ্রেট তো রাকা হাই রি বাই গি টুল জি ডেভেলপ তো কো জগি বনি আদু গা আই গি জি গি কাউরা মতুং দা আই গি সাকসেসফুল রেট চেন আপেট আতোপ লাই রি বা মার্কেট দা ফাঙ্গি বা ওপেন ফোরাম না ত্রাগা প্রিমিয়াম অন জোনারি বা টুল জি কম্পিটিশন তো বা advanced level high level high end tool even still I am also upgrading
1: device model prototype USB software integrator
0: আইডি আইগে হার্ডওয়্যার ডিভাইস হয় না জাস্ট লাইক সিসিটিভি গে টাইপ দা কই কম্পিউটার ইন্টিগ্রেট তোরা ক্যামেরা আইওটি ডিভাইস ক্যামেরা আমা খেলা ক্যামেরা গে থ্রুটা রেকর্ড লহ লাগা ফর এক্সাম্পল ব্রডকাস্ট ওবা নাত্রাগা কনফারেন্স কুমবা কই মিটিং তো মতাম দা ভিডিও কনফারেন্স তা দি মাঝে ফেক ফেক না তে খঙ্গম দে দেনা আদু মমাই আম দুদা ওজি কি ক্যামেরা দুন দা বেস তোরা মাগি ডিটেইলস এসি ফেক নি ফেক না তে হাই বি পার্সেন্টেজ মা আইনা বিহান বাইতার স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস তো লাগা আদু গা আতো পামন ওয়েব বেস নামু কামাইন তো অডিও ভিডিও ইমেজ এন্ড সোশ্যাল মিডিয়া কন্টেন্ট সোশ্যাল মিডিয়া কন্টেন্ট যে কমাই তো উদিন হয় এনি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আম থাকলে সোশ্যাল মিডিয়া যেটা আদুই লিঙ্ক টুক কপি তো আই টুল হাপা স্ক্যান তো স্ক্যান তো হাই অ্যালগোরিদম বেস তো মিলিয়ন্স অফ সেকেন্ড আউটপুট পিরতুইনি
1: হাইদি মাই হুজিকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানে কারি কর্ম মখল গি আইকুইগি মিডিয়া সিং ফাইল সিং সিনারি মাসে কর্ম কর্ম বা আইকুইগি টুলস টেকনোলজি সিনারি হাইবদু ইয়াগা আইকুইগি তরপ
0: connection we can analyze those content
1: it's just like exe file plus hardware gumbane ba
0: mani aduga exe file jina mo computer install to tau dini ba web based to ba web based na exe on tho ga dare computer ha pa tau bu yai the cloud based connect to raga aina analysis to riba file me andugi report to cloud to so to han ba see concept so aina ha pe aduga server level to so ha pe server level to dina mo aina suppose ai je server sida all india radio to install to system je aduga all india radio gi branch khala iren khan je branch to the just my computer
1: ডিফেক্ট মিডিয়া ডিটেকশন গি ওই পেটেন আমরা ওরে আদুগা কারি মরম গিনো হুজিকসে কই গি কেনো জে রিয়েল টাইম ডিটেকশন জে মারু ওইনা ডিজিটাল মিডিয়া সিদা ডিজিটাল এনভায়রনমেন্টস দা ডিজিটাল ওয়ার্ল্ড সিদা ইয়াম না মত আই হাইনা সেকশন অফ দা পিপল সিন মাই আম না হুজিকসে হাইডে ইজ কারি মরম গি ওরম বাই
0: হাইডি হুজিকে মতম জে দা জাম ফজব কোশ্চেন নে সোশ্যাল মিডিয়া সাইবার স্পেস হাই তার গ সব কই গি সাইবার গি ইকোসিস্টেম সিদা তরিবা শেয়ার তরিবা ইনফরমেশন কন্টেন্ট মে আম জে লয়না জেনুইন হ্যাভ ডি আর ওই আদুনা মানা সন্দোই বা নাত্র মানা কেনো মা ই রা থাগলিবা ভিডিও ওই অডিও এর টেক্স ওর কন্টেন্ট এর আছি মে আম যে চুমিলালি হাই না আইডেন্টিফাই তো বুঝু মথা উতায় সাপোজ আইনা কে নম ওয়াহি এম গাং রে নাত্র ই রে ই রিপোর্ট তো মান সেম দক পয়রম বাতা আর দিন মরম ওর গমা কি সোসাইটি দা ন্যাশনাল ইন্টিগ্রিটি দা স্টেট ইন্টিগ্রিটি দা ল এনফোর্সমেন্ট লেভেল দা মেন ফেল হই দিনি সে তো পড়া সি দিনি আদিন মরম ওর গ সি কি কন্টেন্ট মে আম যে অ্যানালাইসিস তো নহন তাই রিয়েল টাইম অ্যানালাইসিস কি কনসেপ্ট যে সলক মথা উতায় এনি গভর্নমেন্ট এজেন্সি প্রাইভেট সেক্টর কর্পোরেট ইভেন handak ta chuthoi ne zomato ko zomato da khoina chapo natra kai ni cha na bukan ma orato matam da asagi oda do deliver ta ugre deliver ta matun deliver ta ba pochai do loin kai ra mi khola mi haraga paisa di refund ne lo ba sigi re cha mangala ne si real time detection to gita ari mana on the photo ka ba customer na thagalai ba photo do phek ni phek na te ha du yeng ngam ba tar ga di refund to ma thau tar ji ne so mane concept tar ga asagi company da manipulate tar ga mai revenue do loss ho hen ba si su jam to yo ji aduna adban sigi concept mam je khoina jari ba makai social media da any unknown person no gira literate person no gira the educated person no gira content ing share to matam da yaring ge sem do ga tha do ba kho pe to bi roi da bani
2: real time da ai gi deepfake media detection khangma ngamlakpa hairi ram asida national forensic sciences university gujarat da multimedia scientist oina thau puriba laishram hemant singh ga ekoi gi mihot raichandra chingtham ga unaduna wari saba tahan jaki bakal loinana ngasi gi science magazine nanthok chaba matang da loje matham leipa kok panumi phungphom asimakta da phangbigani science magazine Science Magazine Davire Thorum Lanthok Pikibi Langpok Lakpam Laishna Aiba Ningthausam Shyam Kishore Thorum Puthokpa Raichandra Jingtham Matang Sida Khonjalna Chom Sandukchaba Lushinjari

0: ngai khota kisi tabire adom na thorum tabiri ba si akashvani imphal gi sangai channel degini channel asida hujik tabirasi sumang lila wasak ama ani shubha sarup lila sanabiri ba iramda manipur artist association gi lila kangbu
1: abwa sidhi selding da ba thabak na tie
2: o adu maina bhapta na hadi phaido ve ma adu ipane
1: ไอ้ดอกเก็บป่าวอืมเอเช่มากระทั่งวิวฟอร์ตินมาสตาร์นเรสเดอะกุดลาวนามาซามนินดังตักตักไปเสร็จแล้วก็ปามันเดดอมพองดิเชฟครดอนิโกไกนบ่าวป่าวป่าวบ่ฮู้สิแต่นะซาดายูทาโรอินไฮกิไดเนี่ยอีเวมูจูฮู้สิแต่คังตุกตุกกูเดฮักจังโชกนินไฮเรดไฮมาอีเวมูกิมายงากนิกุยรอยกุยรอยอีปายไฮนบนิมาเซ่ไฮมาเฮเวนเลยปามุงสิดีบ่า
2: เอ้เจ้เอ้ตะจังบิรอเฮ้ตะจังบิรอเอ้ยอย่าเลยอย่าเลยไม่ต้องกวยบิกันเนาะเฮ้ตะกักกันเนาะอย่าๆบ่งอย่าสิอย่าสิเลยกะยุตะสิบ่จุมสิบ่กะอ่องท้องซ่องว่าซาคะกะยุโนกอนุงดุงงายมิกันกะยุตะรุมิสิบ่ตะสิบ่ตะสิบ่สิบ่อ่องท้องปะนี่ซุมบักซ่าซาบายบะตุนนี่เด้เช่เช่นะล่ะทุกตะนะล่ะปะสู่กะรีไฮเกเช่นะเดฮานะกียุมดิคังนี่ดอก
1: เฮ้ย
2: ชิดิงขอเลอระกะนองนะซาคะบะยุมนี่เช่คังวยไฮบะกีดะมัก
1: เ
3: Unda bo yade hebe do bo.
4: Phone do harak bo yabe ni. Adu do na ina ne. Sum ipasu unda bo kuire hai do ne. Eta thenga zara gira laksa do bani.
3: Hoi hoi hoi.
4: Ai ne laksa ri bo si. Wa aru bo me tanda zara gira laksa ri bani.
3: Kito tapi o no pa da kari ge koi bino ni che. Eta hebe o.
4: Ho ai ki san pa mala do khangi da na.
3: Ei. Kari khang da ni koi pung phan na tra na.
4: Mani mani.
3: Ma de ai ne ta ki bo da. Indian Foreign Service ki thabak ma chowa pai khre tai da
4: hoi pai re pai re
3: ha
4: ji che Indian Foreign Service phang da na hu ji che ma UN the lady ye
3: is she di sha ki da ma yam sa thok chwa ya khre na du de adu kari ta na sha ba cha
4: ai la jari si bu ai bu ka ya hu do ko do na khang din ne
3: a te che bu dili da thabak in khang kram kram to bi ru no
4: hu ji ti ri ti a to re
3: ye che thabak po tha kar bra
4: ai thabak ri po tha re
3: hoi
4: adu da isan ba ne jumda ma tom khala ri nga si da ma si imam ma chi jan bi ra si ra na ai na khali
3: e du di am pha bo wa ni che adu di ma di ko ai na country khudi ma ko cha chat pa nu pa ni na kari country gi nu pi ga khang ri hai gi che
4: ma du da ri ni chi nu wa ri ba si
3: kari gi nu che
4: ai na hai ba ne ne nang da pa ma nu pi ma chi ja ro na hai ba adu ma na hai ba ne ne lam jam si ki san ni ni wa la ma ma na phai da gi pa ma ja ba imam wa gi da ba ma thi ro si ni ai wa na hai di si
3: mai bu phai da ko ai che nang che हम जिक्की बत्तम दादू को मुवांग आंग बनु पाम सागर ले रही है ना लाइव फ़ेस तो को हो चाहे ना शा
4: अतु लाइव कहीं आये ना खुदों के तो उनका खंग जेन तो इसे
3: है तो हैप्पी हो चाहे करी नो इसे ना
4: आई लक्ष्य इसे इमोगिंग वो लक्ष्य इसे नहीं
3: करी नो इसे ना हैप्पी वास ये वाकल ने लाम फंग दे बो
4: Na cha an pe phila ngam do ima wo je ge na ha je balak sari pe ni ai na
3: ko ri lu shi ta pri wo pham ji bo mang ta ba la ne cha
4: ko mang na te ta ba ni ke jar ge
3: a
4: ai na de ri da la ji ngai da man angang pu chaw pa matam da a da la id ba ban da wa ru da ai na ima wo je ge na ha ba matam da na nga su hoi hoi na ha ki bu do ka ru na ngo
3: ye ka che de che ni sing ja ri a adu nu pa ma cha ai khang na cha na ba ma gi kana su le da ra ni cha
4: ana am trai ti ai hai si da sing mani ba man pa ma do dum thi ro na ba si da ni ai no ku ngo ri ba si
3: e si wa pham du na ba chum bo re ba di i pa cha gi di sar ga se khun na pa ba cha ma na ba gi wa ni
4: hai hai hai
3: ai sa su pa pa ai na hai khra ga lo re adum ya ga ni di che du gi di thoi na lu na khan di lu na
4: ko wa am di khan si
3: hai cha
4: hai ba di engage me des hai ba si mak ta bu ma ga khang sa na ba he le mo kwa he pha da ni da tho si no ai ti adu na ni pi ma sa gi ne apa ma kai no ha ba do adu som ta hang gi si kwa
3: e som bu di chu mi she da ai cha ni pi di ma pa ai na wa se hai ge to ro da ai gi puk ta le wa se ma na ha na khang kar ba ni ma se gi ma ta ngor di karim ta khan bi ro ni che
4: no ga je da ko du di ya na sa ni pi bu ka shi gi ne
3: e la i si di la la la
4: ma sa ni pi si bo
3: hai kai no ma su wa ro
5: kai do ra ge ba
3: na ngan ti di kong ji kai no
5: kan hai ma auntie
3: hai ma su ngam nak sen ri si wa a dili da nang lu na to ba cha ka pi ja da na nga ngor ngi da manipur bhavan da khoi chat pa da lu na to ki ba

0: কাঙাবম সুরধনী চানু নসু ইসই লাইহাউনু সৈথারল নসিগি থৌরমগি আহানব তামিনারি তাতন
1: তাজরে
0: থৌরমগের বেসিদি তাতন ননাউন থৌরম হৌদোসব পানজিবাইফুম্বা লীলামচা ওয়ারেপ আমা থামজি লীলা ইব মানি ইমনাম লীলা পুথোপ থৌসম রেণুবলা পুথোপেবাংবন আথোপম সুভাষচন্দ্র সিং লীলাগি থৌরমগে আরব তামিনসি তাতন
1: ফনি ফনি তামিনসি
2: হোক তাবিরসি ইাইফাইম্প লীলাদ ওয়ারেপ আমা লীলা ইব মানি ইমনাম লীলা পুথোপ থোকসম রেণুবলা পুথোপ তেমবাংব আথোপম সুভাষচন্দ্র সিং হোকজিজরে ইাইফাইম্প লীলা ওয়ারেপ আমা
3: কী তব জানোনে হোকালো আয়োজন পুরামাতই তাসলি আস আহিং লিলকিদে হাইরমদে নাকি আস ইউ মফাম তাদব জালনে আস নাকি তা নাই চাপিনে হাইরমনে আইব তা নাই ফদং চল হামুরসিরনে আস হেঁসে ইথন্ত কমায় চুইনি তৈরিব
4: উদালদে পড়ে হোজনবিনিত্রে হোজনবিনে উ হোজনবিনবু ইউ খিত থাকি হাইবো থে হিয়েন থাকি হিট হাইবেন কানদে আবাং লাইকাই পোলো হরিবাইনে চল তারব থে নারব থাঙ
3: ও তে তে
4: ও থাঙ কিনো তুমি
3: তুমি তুমি ইপুমো হালপনে
4: আগামী তুমা
3: ও তুমে কিনো থপাল ফদি হাইনদ
4: থপালদি তা নাই উপাখ্রবদ হোজনবিনিদনা হোজনবিনবদ থেগ্রমি তৈরি ই
3: থান তানুবাক হোজলামিবা হইখ্রেদো তা নাই সব হইবসে হইখ্রে হইখ্রে নাতি ইউ গ্লাস কেগিনো
4: কেন খুব সৌগনিদ নমন তাইনরকিকো এই খুদই আরামদ খাগ্রেমি তৈরিব
3: ফিয়ানোক্ষিগাইরো ফিরোল হোমদকে তোবনতেদা খুদাই আরামসে আমতে ইয়ালোগে তোবনিনে কাইনো ওসুখ থেগাসিদা কদাইরা বুকচলুগাইনো আস চাকচানব তোরাসে আই চাকখাংদকচারলাগেবা আওয়াং লাইকাই খুরা চাওবদো লাইত্রে আইদ্রমায়াম পোলোই হোমদকতো হুরিয়ে নাক্তো ইয়াউবিরুদ্রদি নুয়াইরো হেংদ চলুগে তাউনি এ আই খুই লাইকাইগি মি মাকসু নাত্তাবা আওয়াং লাইকাইগি মি লাইত্রগা
4: ঠেঙাছিদা পোলোইবা আমু ইয়াউদোরিবা আস খি চাপিরো নোবা সেই মুইবাবা নুসিগ্রবা হামনি ইয়াউদোবা ইয়ারিবরাই মিমসিবো
3: হো কুরা চাওবা দো ইয়াম নুসিরগনা নে পোলোইবা দো ইয়াউদাসু আসিবা হামবা চাতপা ইয়াইবা মদুনা লিয়েমনে বা খামওয়া
4: পোলোইবা ইয়াউবা হাইবা সিনি নে আহলমনগি আচাউবা সেবা হাইনারি যা
3: হো খংজারে খংজারে আহল

0: ꯁꯥꯡꯅ ꯁꯟꯗꯣꯛꯈ꯭ꯔꯤꯕ ꯍꯥꯡꯂ ꯂꯧꯕꯨꯛ ꯂꯝꯍꯥꯡ ꯆꯤꯡꯁꯥꯡ ꯄꯔꯦꯡꯁꯤꯡ ꯑꯩꯁꯨ ꯇꯨꯃꯤꯟꯅ ꯂꯩꯈꯤ ꯑꯗꯨꯒ ꯑꯩꯒꯤ ꯄꯨꯛꯅꯤꯡ ꯋꯥꯈꯜ ꯑꯁꯤ ꯑꯩꯒꯤ ꯏꯃꯥ ꯏꯄꯥꯒꯤ ꯃꯐꯝ ꯑꯗꯨꯗ ꯂꯩꯔꯝꯕ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡꯗ ꯑꯩꯅ ꯍꯪꯂꯨꯕ ꯃꯇꯝꯗ ꯃꯈꯣꯏꯅ ꯑꯩꯕꯨ ꯌꯥꯝꯅ ꯅꯨꯡꯁꯤꯅ ꯋꯦꯜꯀꯝ ꯇꯧꯕꯤꯈꯤ ꯇꯁꯦꯡꯅ ꯑꯩꯕꯨ ꯁꯩꯔꯦꯡꯒꯤ ꯋꯥꯍꯩꯁꯤꯡ ꯑꯁꯦ ꯀꯥꯎꯕ ꯉꯝꯂꯗ꯭ꯔꯥ? ꯃꯊꯪꯒꯤ ꯁꯩꯔꯦꯡ ꯀꯦꯒꯥꯝ ꯊꯥꯎꯃꯩꯒꯤ ꯃꯉꯥꯜꯂꯛꯇ ꯕꯥꯖꯤ ꯕꯨꯕꯣꯛ ꯃꯍꯩꯒꯤ ꯃꯉꯥꯜ ꯑꯃꯠꯇꯁꯨ ꯐꯪꯈꯤꯗ꯭ꯔꯕ ꯅꯈꯣꯏꯒꯤ ꯄꯨꯟꯁꯤ ꯈꯣꯡꯊꯥꯡ ꯈꯣꯡꯆꯠꯇꯣ ꯀꯌꯥꯗ ꯅꯤꯡꯊꯤꯖꯔꯝꯕ, ꯀꯌꯥꯗ ꯆꯤꯡ ꯂꯦꯝꯂꯝꯈ꯭ꯔꯕ ꯉꯛ ꯅꯣꯟꯈꯤꯗꯅ ꯈꯨꯟꯖꯥꯁꯤꯡꯅ ꯈꯨꯂꯣꯟꯅꯕꯁꯤꯡꯅ ꯉꯁꯤꯗꯤ ꯂꯦꯞꯇꯅ ꯎꯡꯂꯤꯕ ꯃꯇꯝꯒꯤ ꯀꯥꯡꯈꯣꯡꯗ ꯅꯞꯇꯨꯅ ꯆꯠꯈ꯭ꯔꯦ ꯅꯈꯣꯏ ꯄꯨꯝꯕ ꯂꯩꯍꯧꯔꯤ ꯅꯆꯥ ꯅꯁꯨꯁꯤꯡ ꯑꯔꯤꯕ ꯆꯩꯖꯤꯡꯕꯨ ꯀꯥꯎꯊꯣꯛꯇꯨꯅ ꯅꯨꯃꯤꯠꯀꯨꯝ ꯃꯁꯦꯛ ꯅꯥꯏꯔꯦꯈꯟ ꯅꯥꯄꯜꯒꯤ ꯁꯒꯥꯏꯗ ꯇꯣꯡꯗꯨꯅ ꯑꯔꯪ ꯑꯔꯥꯛ ꯖꯤꯞ ꯀꯥꯔ ꯌꯧꯑꯣꯟꯅꯗꯨꯅ ꯑꯋꯣꯟꯕ ꯐꯝꯕꯥꯛꯁꯤꯗ ꯑꯗꯨꯕꯨ ꯊꯋꯥꯟꯃꯤꯆꯥꯛꯀꯨꯝ ꯂꯪꯂꯕꯅꯤ ꯈꯟꯖꯔꯤꯕꯁꯤꯡꯅ ꯉꯥꯜꯍꯟꯕ ꯉꯝꯗꯦ, ꯏꯪꯈꯣꯜ ꯆꯩꯒꯣꯏꯅꯨꯡ ꯎꯍꯟꯕꯁꯨ ꯉꯝꯗ꯭ꯔꯦ ꯍꯧꯈ꯭ꯔꯕ ꯑꯗꯨꯉꯩꯒꯤ ꯃꯍꯧꯁꯥꯗꯣ ꯀꯦꯒꯥꯝ ꯊꯥꯎꯃꯩꯒꯤ ꯃꯉꯥꯜꯂꯛꯇ ꯃꯉꯥꯜ ꯑꯃ ꯊꯣꯛꯈꯤꯕ ꯌꯨꯝꯁꯤꯒꯤ ꯐꯛꯂꯥꯡꯁꯤꯡꯁꯦ ꯀꯤꯟꯊꯔꯛꯂꯤ ꯃꯁꯤ ꯃꯁꯤꯗ ꯁꯦꯝꯖꯤꯟꯕꯤꯅꯕ ꯌꯥꯎꯗꯅ ꯀꯪꯁꯤꯜꯂꯛꯂꯤ ꯏꯪꯈꯣꯜ ꯑꯀꯣꯏꯕꯒꯤ ꯎꯄꯥꯜ ꯋꯥꯄꯥꯜꯁꯤꯡꯁꯤꯁꯨ ꯕꯥꯖꯤ ꯕꯨꯕꯣꯛ ꯍꯥꯏꯕ ꯉꯝꯗ꯭ꯔꯦ ꯉꯁꯤꯗꯤ ꯀꯤꯟꯊꯔꯛꯂꯤꯕ ꯀꯪꯁꯤꯜꯂꯛꯂꯤꯕ ꯄꯨꯝꯅꯃꯛꯁꯦ ꯅꯈꯣꯏꯔꯥ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯔꯥ?
1: ꯂꯥꯏꯁ꯭ꯔꯝ ꯂꯦꯅꯤꯟꯅ ꯄꯥꯊꯣꯛꯄ ꯃꯁꯥꯅ ꯏꯖꯕ ꯁꯩꯔꯦꯡꯁꯤꯡ ꯇꯥꯕꯤꯔꯦ
2: ꯉꯁꯤꯒꯤ ꯁꯥꯍꯤꯇ꯭ꯌꯒꯤ ꯊꯧꯔꯝꯒꯤ ꯑꯔꯣꯏꯕ ꯈꯨꯗꯣꯜ ꯑꯣꯏꯅ ꯂꯧꯕꯤꯁꯤ ꯈꯨꯟꯗꯣꯡꯕꯝ ꯒꯣꯀꯨꯜꯆꯟꯗ꯭ꯔꯅ ꯄꯥꯊꯣꯛꯄ ꯋꯥꯔꯦꯡ
3: ꯏꯂꯥꯡꯕꯝ ꯅꯤꯂꯀꯥꯟꯇꯒꯤ ꯄꯨꯛꯅꯤꯡꯒꯤ ꯂꯩꯀꯣꯜꯒꯤ ꯑꯊꯨꯞꯄꯗ ꯍꯥꯏꯕ ꯁꯩꯔꯦꯡꯒꯤ ꯂꯥꯏꯔꯤꯛꯇ ꯍꯟꯅ ꯌꯦꯡꯂꯨꯕ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯀꯜꯆꯔ ꯑꯃꯁꯨꯡ ꯈꯣꯔꯤꯔꯣꯜꯒꯤ ꯇꯥꯏꯕꯪꯗ ꯏꯂꯥꯡꯕꯝ ꯅꯤꯂꯀꯥꯟꯇꯁꯤꯡ ꯅꯧꯅ ꯃꯁꯛ ꯇꯥꯛꯂꯨꯕꯒꯤ ꯃꯊꯧ ꯇꯥꯗ꯭ꯔꯦ ꯃꯍꯥꯛ ꯑꯣꯖꯥꯅꯤ ꯄꯟꯗꯤꯠꯅꯤ ꯀ꯭ꯔꯤꯇꯤꯛꯅꯤ ꯃꯍꯥꯛꯅ ꯍꯤꯔꯝ ꯀꯌꯥꯗ ꯄꯥꯛ ꯁꯟꯅ ꯄꯥꯗꯨꯅ ꯉꯝꯈꯩ ꯅꯥꯏꯗꯕ ꯂꯧꯁꯤꯡ ꯇꯥꯟꯁꯤꯟꯅꯕ ꯍꯣꯠꯅꯈꯤ ꯍꯥꯏꯕꯁꯤ ꯃꯍꯥꯛꯀ ꯉꯍꯥꯛ ꯐꯝꯃꯤꯟꯅꯗꯨꯅ ꯋꯥꯔꯤ ꯁꯥꯕꯗ ꯈꯪꯕ ꯉꯝꯃꯤ ꯃꯍꯥꯛ ꯑꯅꯧꯕ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯁꯥꯍꯤꯇ꯭ꯌꯒꯤ ꯂꯝꯌꯥꯟꯕ ꯀꯕꯤꯅꯤ ꯃꯍꯥꯛꯅ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯈꯣꯔꯤꯔꯣꯜ ꯑꯃꯁꯨꯡ ꯀꯜꯆꯔꯕꯨ ꯌꯥꯝꯅ ꯅꯨꯡꯁꯤꯖꯈꯤ ꯑꯗꯨꯅ ꯃꯁꯤꯕꯨ ꯃꯄꯥꯟꯒꯤ ꯃꯤꯌꯥꯝꯗ ꯂꯥꯏꯔꯤꯛ ꯀꯌꯥ ꯏꯗꯨꯅ ꯈꯪꯍꯟꯅꯕ ꯍꯣꯠꯅꯈꯤ ꯃꯍꯥꯛꯀꯤ ꯇꯤꯔꯊ ꯖꯥꯇ꯭ꯔꯥ ꯍꯥꯏꯕ ꯂꯥꯏꯔꯤꯛꯇ ꯁꯥꯍꯤꯇ꯭ꯌ ꯑꯦꯀꯥꯗꯃꯤ ꯑꯦꯋꯥꯔꯗ ꯐꯪꯈ꯭ꯔꯦ ꯑꯗꯨꯒꯤꯁꯨ ꯃꯊꯛꯇ ꯏꯟꯗꯤꯌꯥꯒꯤ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯋꯥꯡꯕ ꯃꯔꯤꯁꯨꯕ ꯑꯦꯋꯥꯔꯗ ꯄꯗꯃꯁ꯭ꯔꯤ ꯐꯪꯈ꯭ꯔꯦ ꯗꯤ ꯑꯦꯝ ꯀꯣꯂꯦꯖꯇ ꯐꯤꯂꯣꯁꯣꯐꯤ ꯁꯕꯖꯦꯛꯀꯤ ꯑꯣꯖꯥ ꯑꯣꯏꯔꯝꯃꯤ ꯃꯁꯥꯃꯛ ꯐꯤꯂꯣꯁꯣꯐꯔꯅꯤ ꯀꯕꯤꯅꯤ ꯏꯟꯗꯤꯌꯥꯒꯤ ꯑꯃꯁꯨꯡ ꯅꯣꯡꯆꯨꯞꯂꯣꯝꯒꯤ ꯐꯤꯂꯣꯁꯣꯐꯤ ꯐꯖꯅ ꯅꯩꯅꯈꯤꯕ ꯑꯃꯁꯨꯡ ꯈꯪꯈꯤꯕ ꯑꯣꯖꯥꯅꯤ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯕꯪꯒ꯭ꯂꯥꯗꯦꯁꯀꯤ ꯃꯅꯨꯡ ꯆꯟꯅ ꯂꯩꯔꯤꯕ ꯁꯤꯂꯦꯠꯀꯤ ꯃꯃꯤꯡ ꯆꯠꯂꯕ ꯃꯨꯔꯥꯔꯤ ꯆꯥꯟ ꯀꯣꯂꯦꯖꯇ ꯇꯝꯂꯛꯄꯅ ꯕꯦꯡꯒꯣꯂꯤ ꯑꯃꯁꯨꯡ ꯕꯦꯡꯒꯣꯂꯤ ꯀꯜꯆꯔ ꯐꯖꯅ ꯈꯪꯕ ꯑꯣꯖꯥꯅꯤ ꯑꯗꯨꯅ ꯒꯨꯔꯨꯗꯦꯕ ꯔꯕꯤꯟꯗ꯭ꯔꯅꯥꯥꯊ ꯊꯥꯀꯨꯔ ꯁ꯭ꯔꯤ ꯑꯣꯔꯣꯕꯤꯟꯗꯣ ꯕꯤꯕꯦꯀꯥꯅꯟꯗꯕꯨ ꯃꯃꯨꯠ ꯇꯥꯅ ꯅꯩꯅꯕꯒ ꯂꯣꯏꯅꯅ ꯁ꯭ꯔꯤꯃꯠ ꯚꯒꯕꯠ ꯒꯤꯇꯥꯕꯨ ꯐꯖꯅ ꯅꯩꯅꯈꯤꯕ ꯑꯣꯖꯥꯅꯤ ꯑꯗꯨꯒ ꯂꯣꯏꯅꯅ ꯑꯅꯧꯕ ꯕꯦꯡꯒꯣꯂꯤ ꯁꯥꯍꯤꯇ꯭ꯌꯒꯤ ꯀꯕꯤ ꯀꯥꯖꯤ ꯅꯖꯔꯨꯜ ꯏꯁꯂꯥꯝ ꯑꯃꯗꯤ ꯖꯤꯕꯅꯥꯅꯟꯗ ꯗꯥꯁꯀꯤ ꯏꯊꯤꯜ ꯑꯣꯖꯥ ꯑꯁꯤꯗ ꯂꯩ ꯃꯥꯒꯤ ꯑꯏꯕꯁꯤꯡꯗ ꯊꯦꯡꯅꯩ ꯑꯁꯤꯒꯤꯁꯨ ꯃꯊꯛꯇ ꯑꯦꯟꯁꯤꯌꯟ ꯒ꯭ꯔꯤꯛꯀꯤ ꯁꯣꯀ꯭ꯔꯦꯇꯤꯁꯇꯒꯤ ꯍꯧꯔꯒ ꯀꯨꯟꯁꯨꯕ ꯆꯍꯤꯆꯥꯒꯤ ꯀꯟꯇꯦꯝꯄꯔꯔꯤ ꯐꯤꯂꯣꯁꯣꯐꯔꯁꯤꯡ ꯐꯥꯎꯕ ꯅꯤꯡꯊꯤꯖꯅ ꯅꯩꯅꯈꯤ ফেদ্রিক নিজে না লাই দি সিখ্রে গোড ইজ ডেড আমরে হাইবাদ হাইবতে হাইবং জিন পোল সাত্রী হিংব পূর্ণমত হেন মরুনি লাই আমাইগাবি আনগদবনি হাইরবাদি ওন তৈনবদ ওজা নিলকান সেরেন থিম চলপ ইরে ওজা সনাতন ধর্ম বেদান্ত গিয়ান নিথিজনাবি মহিংদি খুদ থারম খুই ধর্ম কি ইন্ডিয়ান নুসুবলোম ফিলোসফি ফিলোসফার ওখলোন তামবিমে মাসিংদে পুকল আথুপদ হাইন মমিং থব সেরেন লাইক সেরেনসু ওখলোন থাকে সিজনারি লোল সেরেন ইবগি স্টাইল মরক সিবদে সেরেন তাল সন্দ নিজে ইং লিপন মরফু মারিদি ইরম্ব সেরেন হুন্দ্রা মঙ্গা লমাই চাম নিফু মঙ্গা পানব লুপ হুমফু পিব লাইক ইং লিদ রাজ পাবলিকেশন ফোমনি পুকল আথুপদ সেরেন লাইক সেরেনজিব পোনফরম মনিপুরবুসিজি সৈথাজব মনিপুরি কালচার ধর্ম কি মনিপুর মশক তাকলিব হরও কুমাইপোসুকি ফিলোসফি ফিলোসফার তামবিরমু সেরেন তনথাদ নিজবেন ইরম্ব থাকে আদুন পুকল আথুপদ হাইব সেরেন ইথা থাদোক্ত ইরম্বদি মিয়বী থাদোকাদ মিয়বী হরফম চলব লবি পানথুমি সেরেন পিং থাকি মসন আয়ো নদ ইরোত লোনদি মচে কয়াদ লমদমিগিপিমৌনাবু সৈথাবমদমি কালচার ইরম্ব কয়া থাকি সেরেন লাইক ইবাদ মসান ইরম্বদি কোট নান সাফু থেজলপিদ আয়োদ্রিব চাইনা খোল মখোল সেরেন থরপনি ফজব থিব আচুমচুমদি পাদমদ সেরেনবু বিচার তোমসু হেজিনব হইগনি আনকোট নীলকান্ত সিংহনা ধর্ম মাসিবু কয়াদ লুনাগে কমনগে হাইবাদ পামজবনি আয়াতি হে ইউসং হাইব সেরেন পুনসি মপান থদ উবসি ওয়ংমদ আতোপি আমরা হাইন থিনবী ওখল ফোদপ থাকে ইউসংবু কৌজরদ ইমানদ উব আসেনি খেলব পুনসি আচুমরা নত্রগ্রা হাইবি হংি ওহং আসে ইন্ডিয়াসুবলোম ফিলোসফার হংদ থিদনী হংলি কোট উব নিংলুই আসেনব মশক উরমদ্রে ফলরই খুই মঙ্গালবু আচুমবু ফলমদ্রে সানী কেকু লোটপি আচুমনা খরংজব আফংব আনিগিমরক্তব আনিগিমরক্ত আমম্ব আঙালগিমরক্ত আনকোট পামজবনি আয়াতি হে ইউসং লমাই অহমদ পুনসি খোংসদ হাইব সেরেনি চেয়েনব উমংসি মশক লাইবু থিব মঙ্গদ তাকলে আত্মা পরম্ব আত্মা আনি আসি আমি তোমানে হাইন বেদান্ত শঙ্করান তামবিরমুকলি কোট তারো পুনসি মশক আয়োদি নাহনি থিবু নাহাকি নসা খব থেব পামলবদি লাইসংগ সৈদনামিট উসলু নমিট তাঙু লোথোক্তব উয়ু ফোদপ পামলবদি মখান পুনসি খোংসদ লমায়ু আসুম পুনসি মারিদ থিবদ পোপ সিব লোব নাইদ্রব চক্রদ উংলিব পুনসিবু নিংসিংলে কবিন পোপ হাইবসিদি পোকলিব থাইবু আসিব হাইবসিনামুক সাংদোনবনি খুবা খুনমতনি পুনসি মৃত্যু আসিবন আরোব নতে আসিবগ মিচানব লমাই ইয়ংখাইদ হাইদুন আসিবু হৌব লেতন লোব নাইদব আত্মাগি খোংসদনি হাইরে আবু হকচাং থাইগ কাইনগ আমসেন পোখিগদরা আসিব হাইবসু